0: Eska.
1: Yawa yanwe.
2: Tola chumbwa ang manjoy. Ye he king king amung. Kuha chumbwa ang. Tawala ang mangyam mkanda. Mkanda o matangkanga kwe. Nchambing ayakangwi. Ang ang e. Kukanda chikwa. Hingwa ha. Krat ogang. Nchambing ayakangwi wala mawana kwe jelemiya. Jeremia hoofdstuk 1 van vers 4 tot 13. Pas om te aangeheten gaan we arkansa toom tja thali ta thali wa thali dole kai wa mbulu thali ta tjapur bier setika mkutanga Jeremia hoofdstuk 1 van vers 4 tot 13. Chimbang magumshala tatanga tangui akwa muda kletenga kwe Jeremia nchambi ke chung para yapaka profeta ta chimbang tangui atanga ka die woorde van die Here het tot my gekom en voordat ek jou aan die moederskode gekom geken het, het ek jou geken. En voordat jy geboor is, het ek jou aan my gewys en jou as a profete vir die nasies aangestel. Ach, Here, my God, ek het geantwoord. Ek kan nie goed praat nie. Ek is nog te jonk. Toe sê die Here vir my, jy moet nie sê, ek is te jonk nie. Jy moet gaan na wie toe ek jou ook al stuur. En alles wat ek jou beveer om te sê, moet jy sê. Moet nie vir hulle bang wees nie, want ek is by jou. Ek sal jou red. Dit is wat die Here gesê het. Hy het in sy hand uitgesteek en in my mond aangeraak. En vir my gesê, ek het nou my woord aan jou mond gelê. Kyk, ek steel jou vandag aan oor nasie. En nou kon kryk om al dit af te breek en uit te roei, om te vernietig, om plat te slaan. En te bou en te vestig. Hy die woord van die Here het tot my gekom. En wat sien jy, Jeremia? Ek het geantwoord. Ek sien 'n amandeltak. Die Here het geantwoord, jy het reg gesien. Ek staan gereed om te doen wat ek gesê het. Die woorde van die Here het tweede keer tot my gekom en wat sien jy? En ek het geantwoord, ek sien 'n kokerypot in die noord en dit kanteer oor hiernatoe. Motanga atinkaring ando kwingang. Baie belangrike teks jy mati samkuwana wa teks jy wa tin. Kwanda kaitlinga kwe kaya makwaan. Kwe ha chik twa wisis. Kwe ha wangana. ya ehipandi ngawa ya ngam khubu ya e hm dubi ngkwa e ngam khu ya e ngam kawa ya e dubi ngko ya eng ya kukwa kweka chike ya kukwa kwa mizoko si wisi si ngayite kwa kwe njiambi ya kanku iwa chike hewa mbaye balangaraka njiambi ya tisa mgu chunga mgu pisa kweka profetu njiambi kwa hangula aga kainga kwe mita hangula chitwa iwa ichiri para mapisa iwa kweka profetu tuwa tak uiga njiambi kanku iwa chungchi kwa wisis Ako i chichima, chichima uwa i, ko miga, miwa profeto sing, iye hiya tusha, mi kangui kwe te uwa hachi kwa. Iye hiya tusha, mugu ngam kubu, kaya chuke waka chitkao. Taya ka mwisi se, ngayize kwa tinga kwe, muwa chitkwa. Taka muwa chitkwa mtrodaki, mtrodi nga kangui kwe wa, niyaman miwa ndawa atama kwa tisa njambi, njambi kukwe wa. Me wa danga da ma kwa ti sa mo ye wan ga ke kwa ti sa mo wan ja mi so ga chu ga da ga ng ta ga ng ka mu wi si se ngi ti ga tinga gwe ka wa fer sku na nga e of ka wa ha ka ngui ga im ge ya mu ku ngi ka ngui ka ka ng ngu nga an e ga gwe mi kwa ti sa ka ngui ga ga ndo gwe ka ka ka na ga chu ga ma ti sa wa mi ka gwe da wa mati jati wa min ego chik kaka. Hengi yedira chik kwa wisi chika ya shing yi kwa kwe mi of yi kanga kwa achiri kukwa wanda wa dama kwa tisha kwa ya. Takura kwa mwadiwi ya uwa jelemiya, jelemiya ke kung aji farishko na nganduwa yewa ya wanda wa ta ya kwa tisha. Ta ya kwa tisha kang. Mumu mi wanda wa dama kwa tisha kang kwe. Kaya chukanda kang kia jelemiya ya kang kwe ga ehe kengiya ya. Agora, kali nina kia ndua. Njiambi kwa ke singa ya kwe ya forsko nga singwisi si yang ya kita inga kwe mi wandawa, ta mi ngakang, ta mi kwa tusha, hachi kwa kwe uwa momo, mi uwa kwa he, kwa tuturo kikang. Tata betegen chike yele miya ke kwa kwe, yele miya ngake kwa kwe ha, ma uja kekla si mi, momo ma wandawa. Ma uja chik kwa shimi te katinga kwe nguma kule te yake wanaka. Ta marakama sambimbira mbimbira kaja katinga kwe. Yele miya kange ya kiandawa. Yake perubier. Yake ngalisa. Mkupanga njiambi achiku wama. Ta kwa la kumia choka ange njiambi ke singa waya. Njiambi ke wananga waya. Kaya choka kange njiambi ke chumaya. Yaka wako achichi ma waa kwe. Mika profeto, profeto wa chitwa hii eki, taka ka mwaka yi mwaka jinga yi wa chitwa hii ambulu langa. Taka mwaka yi wa jinga yi wa pastorishin. Yi ya tisha, njiambi kangu yi kwe ambulu la uwa chitwa. Takwara, mku ambulu la, ambulu langa, taka ka wa mwasa, Yesu Kristu ke kunchikwa maganda kachawise siyang, kia sasindote tan kia ka profeto. Ya chitwa ke ambulu la chua chitwa, kwa chitwa, chuu kwe chuu, ya kaya tisha mku ambulu la ya kangu yi, Mpura chikwa shaa chike he yakin. Kwa taya gang mawana pastuari sing iya tisamku ambuli lang gacho. Mawana ngelega sing ya wana pastuari kwa ngelega ni. Takwara kaya chuka naka hang chimbu ya kia ndua. Taya gang kaya tuasa kuke wa profeta da mkasa pastuari. Pasa dominisi. Iya chindua iya wachitwa yeta wa profeta iya ya ambulula. Takwara mku ambulula zilemiya Mugu shinga tenga waya kwa tuisha, njiambi mgu kika ya nha. Njiambi mgu kika ya nha. Kika ya nha deka tinga kwa mi. Nga wachika nda hea nga wa mi. Mi atuisha uwa achi ngu kwa mi kankui. Mi kankui ganga nga mgu nkang. Para upanga mi chikuwa ma. Upanga chikuwa mage mi hakuwa. Tuwa chikuwa mage amwini nga uwa panga. Tuwa chikuwa mage. Minga kwa nga upanga. Kwa ajichita ya kaa kanda dawa. Kwa se spiritu jambi kankwe kanda kake dawa ya. Ya mweni ngurek. Ya mweni ngutosike ya kaitlinga we. Mia tuisa longesa upastuwer. Mia tuisa longesa uke ya chuka he. Macha kwa sa ngaba mikitlea. Mumasing. Ngwe katika angijile jambi kwa yile miye kwe. Masing tango ke. Kulangang ha chikwa kainkale ngu. Michi kwa nga u. Ma tu hinchi kwa yin, wali mna wichun, duwi yin, ngichin, ichi shami, ก็มาซิงเตยกวยปลอดฟุนเตนยังเตยจวนมาซิงเตทวีฟิร์สกิลกิมเมนสกัปเกียกวางยูเอพาสตูร์ซิงตากอราเกียจวนะกามาตวดเลกะเลจังกอยีตะเตปิสะควยตมะกะจังกอยีอะจุยยะชาอีอะชาตงกุกังวันจอมบีอะกวางมิตวกวยอะมอคงมิตวกวามออะมอควยดันจอมบีโชลังกะเฮอังกิกะมันจอมบีจัมเบียติชะกวาจัมเบียติชะมุกุกวางอะกวยอะมุญะติไอจวนกัดโขกงมุญะติไอจวนเกจกันดะกังจัมเบียกวางดะกะติงกะกวยตวาอูตวาอุงัมคูบูละวิสิสิยังเฮกวาจิกโขงไอคะลิงดะอุงกงกวากวากุละกะติชะดันจัมเบียติชัมกุนอะเกียจกันดะกังอะปัวพาสตูร์มุกุนูลุกังงะเยละกะมีนสกัปออฟคาลเยละกะมีนตะไอมีอีจวนมุกุอัมบุลิลัยเกียจกันดะกังมุกุกวาซาเยนะกะยังเฮอุปรบุลีมยะเอยะตวทิชะปรบุลีมยะมะกะกวาปรบุลีมยะเฮวายะอะตวตุอุอันจัมอะวัมบุงกะอะวัมกวัมบุงกะตะอะตวตุจอกะอุอันจัมบิงยังกันมอมอะตุมซิงคุควากะอะเลกะเกียจกันดะกังกะปรเฟตซิงควินทองกะจูกะอัมบุลีละอุจิทวามุกุกวนยิงะตะยิงะกวยอีกคนไม่คุ้นดักคออีจีอีจีอะฮะกูเอเฮียสคริสต์ตุงเบียกูอยากจะกันดักฮังจิกทัวกูคอมเซลัมกูอัมบูเรล่ากูจะกันดักฮังวันนาไวซาเรลีมุกุนดักคุชามุกุดูบีกัจจียันจัมก้าวมาสก้าวอิโตโตโรยาสักตังกูกังกัวก้าอัวก้าวมังกูวันนาไวซาเรลีตุปัสยามมุขมิ้นสกับอมขมิ้นจ้าไอจวนก็ยังกังมัวอิซาเรลีเจยังเฮกะฮักกักโอกามกักโอกามดาบรัมกุอัมบุรีลาชิทัวกุเฮนชิอัมบีไอ้กังกุยมกุอัมบุรีลาชิอัมบีกุชิทัวงิชาหงคุมะดังงังอากังอาอูวานักทัวกัยเฮกตัวกิฟะอาอูวานักทัวกุอัมบายาเฮกิงงะกุกักโอกามมุกันดักคุกว่ามันงาอัจโจออฟกันอันควันเขาการอันควันเขาอันเฮงกิงเงยมจูมาอุดมันเขามจูมาอุดมักิจโจมจูมาอุดมักิชุกิจ้าเกย์กับจิกังเฮงงงกวยเกย์กิงเงยอยากคุกว่าอยากกิเกย์แต่มาคุกว่ามันงาคุกว่าเกย์ชังกุกเกย์ชุกังเนี่ยคุณดังดุนโจคุกตุ้งเฮมจิมาตองวันดุนโจคุกคุมาก้าชากังกิจิงทวังกิสิงอัจจิงเฮเกย์ทวายเกย์โคกวายาชากาอย่าอัมบุรีลากูกันแต่อัดเกงกูโอ้จีกันดมัดกันนักกูนักเองขวานดุนจูอัดตัวกิสักมุมอัดเกจักชูแล้วก็รักยาชูกันการปรับประสงอย่าเฮอที่สามกูดีปรับประเรื่องอันเอวันจีอันบินอัดตังกูอาวาปันิงอาวาบาร์เรตมุกุทำจีอันบีบริสกุลตินมาลัยอากูอินกังประจิ้งก็เคร่งนวมีโอวาจิ้งก็มุ่งเสียสิ่งใดต่างเลยมุกุชิ้งก็เงาก็มดีหิ่งดาวมุจิทวันเองพลิงนิ่งจิบรูเลียมมังกี้ยาจิทวาเองพันบุหุตุจิจิอัตเตวิจิเลโลจิจิอัตเตมายังหุตัวมุเดชิบุนดิโลจิจิอัตเตมามันเนกันิบกบุนดิลาปรันจิมบิชามุมาทิสักว่าเกิดความเจ็บเจ้าก็มาควงอาเจเลมีอัตเตก็มาควงอาดาอูหูงามทรมกวิสิสเกวากจิตเขาหูโกเกวากนเจแต่เวลาใกล้กับมวิสิสไม่ได้เกิดงั้นกูมวิสิสชัวหัดที่เดินเชี่ยวที่เดินเชี่ยววัดเขาเจเอ้าจวนกว่าจะมุ่งชัวที่เดินเวกอาวมชิบาลีวะแต่เวลากับมุ่งชัวเวกอาวมชิบาลีวะเกี่ยวกับการมาลังยาอยู่สิสิมุ่งสิงกันเอ็งก็เกี่ยวกันเกี่ยวกับมุกตุเบติสันเซสมุ่งจิมาเกี่ยวกับมุ่งอมจิมาเกี่ยวกับเบียร์มุ่งมาเลชุกเกศอาคุยาฮัตุเบติสันเซสอัตเตกเอหิมอัตเตกังเหมุกเกี่ยวกับมาตุเบติสันเซียวะมุ่งสิสิอาคุยนุ่งกะนิสิงหะจันยาริยาอัจวันกุมทวัชิงมุ่งมาเรียกเทขวาร์ man yile qede ngakwena tibe desensesh mtutulo dake wanjiyombi yakha di mimangqile qede ngakwena tibe desensesh mtutulo dake shimishoko shim tibe desensesh mtutulo dake shim mi mweni nqanqami chinqi dake wama qotulo dake shinga wola ya mapadinga waka qoya juga heke ngiya kwa kana kha mapadinga manqam qhubu ngaya juga ndaka ma utuwa kethu ende ma utuwa problema iwanje simisho go sinje simisho go sin ayimhaleng ma utuwa problema iwanje simindo ayimhaleng kethu ka kanje mbiya qwa no mjambi qwa qwa pastule sincince si the pastule singwa a ayachu ay he uwa ha cin aga qo chau shango angwa pastule ye wa cinngwa anga tusha mukutala ndobe kuka qoga ndobe yapanga mukushinga qega ku a dinga qanqa ba mingcha Funding no am just shakwe, Japaning am jang nulunga, in single the mum just should come. Curling me go at one day like a dinga going there among his getting away, Pulblima. Kawasia go, Chopulblim, Pulblim and Yatia mehegua. Of Yatia, Yatawa, Chowata Maria, Ming Yatia, whom a chunk coming, the Gatugang, Kamatuatu, Kawa, eh, I go get Namigo Pulblim, Kongjang, Japading no, Mjautua. Problema yang kiwa kong yang gakia hinga kagang japadin ngam cha sakwe hin kayakwe hin angangwe hin yakwin hashin ngam cha shogoshin ie hetu mamcha kaya chuka kan ungang misogoshin manga hakwa mugu ai go tungu gang mugu o mugu shilang ai go tungu gang ga kaya ngwe njambia hewolo wisise Yagoga yunga igwe kau 16 o kau 17 yang a chuan he yage yunga ati yage ngkawai ngwe ka chika ang eva na vesa li ke kawa ige kau ge kau chia platform ten njambi yang yagwe yunga e ka kawi se sika ige kongga ige sing ikhi ge tung kamatwe desin chie ve tamar ikwa ge kam ge ya chuka ang a he ko mim chat tutur sim chek e Afrikaans kwa ujala letra nkia a oner suki. Mtuwa nga ewa mi wandawa. Ta maktuwa tusha kankui. Maktuwa tusha kankui. Kwa kankui nga wanjiwambi nga kankui. Ta kaya juga a njiwambi angu kaa kwa kaa kando wandawa nga. Njiwambi angu kaa kwa kaa kwa chika kanga. Para a kankui sonar akwa kwe. Sonar mku ambulila chitwa kwa njiwambi nga kankui. Wakaya chuki hii. Mangi om kukwai ta bu ambulila i kwe kangui gang ta mingandulin mikula ta kwa kwa ke sham pasamte a tambula kangui gang hi yo yang nabaga kwe tuwe tizan chiva yang a chuan a te kawan chiham biye janga cha uwa na kwe yang a tau gam cha u ka gam cha singa kwe kakuku am cha tau singa kwe kaya chukanda tuwa chiki huwa chichiri ta kwa ke sha chiham bi kaya kangui Njambi kringawa, njambi veskisa, njambi kangaa. Kuma mja uwa na kwea Yesu Kristu ngayaku. Uwa chigehe makungai kwe kungang. Njambi veskisa inginyungai atikta mai mwusese uwa wana kwea. Amen. Wakwa chile mchibuwa ine kundako uinda mutisa mugutisa. Hanjambi njambi amgo mtungenga mwundila Yesu Kristu atindikia present kunjuko inga njambi chikwa kri achunga kuwe inga pastore sing ya ambulula a pastore sing ya chincha inga cha mugu kaya tenga kwa mchinga manju chikwa kuya nga uwa mchinga manju chikwa nga uwa Mago Yesu Kristu chinde pulanjuko present. Yesu Kristu chimbu yangwa ngang. Yuwise siya pangila eskaya ng. Jambi pula yuwe present ng ayuwe kang. Yi ambulila yi shogo sing, yi kwa yi shogo sing, kaya chuka ipandi ngawa yi o. Yesu Kristu angen ayuwe kenge waka longesha. Agen ayuwe kenge waka ma yi longesha ng ang ayi shogo sing. Kaya chuka ang kaya ka ng. Yi kwa mgu ang a. Hai kekaya. Mago Yesu Kristu ayu kwe kng. Ayu kwe kng. Mugu ngu kng ayi. Kngi agen ayu kwe kng ngang tamang he. eskang kunyanyan e atikaya gang mego yeskisung ang ay hitanin ng unkang naigang mabundiri lang bunga bunga chay e hingdiya kwang o kerka wisisya hingdiya platform tinang atuan yamangiya kwengani yamangiya kungengani magtua hanggulata magkatinga kwen chiambi ang a yuwisisya ang a hanggileka magkwen chiambi ay wisisikwit kang I ambulila jambing ayaku ngintik twa wisise alulukang uwa nang twa ke itwa kifa mwom ahangwan jumba magwan jambi wisise wa gemeenskap layersing I wisise yang kanka yela gemeenskap magwan ayikwe kange yang kanka hachik twa yik a ngwe ka chiki ange age hangula kwa yi ngwe ka chiki ange chik twa ke a ngbala yi hangula yi isa yi problema sing magwan jambi o isa a Jambi o ngin tuma a nsa ai chik thwa ai problema yena kha chik thwa te chi ya problema pa ringo ya kwasa ya kaman dubin ai problema jambi man ngide ka jinga go jin dube chwa kan skola ko yan e ma go jambi o ngin jin dube nkha ke wa ga ka longisha ni ku hi un an a kaman ngui wa minister sin ngui wa president sin ma go yesu kristo ka ya chukan jwa tisha ma ga chi jin bin an anju ku ingang Kwe ha Yesu Kristu ayakao kwe wa kawishin wisise. Amen. A chijindu anju kwe kwingang kwe ha Yesu Kristu ayakao kwe wa kawishin wisise. Amen.